0: এখন আমার কালাই ছেলে যে থানা এটা এখন খারে সেটি লাগে কেটানে না এর সাথে লাগে সে কিছু
1: নিনি হিচু দেন না কো
0: হেচু আছে গোছি তো ও ইয়া তো ট্রান্সমিটার ইন তাই আমি লাইট নই এগো শেয়ার এছে গো কো কই আন এছে ইজো মানে Chose all that tough, which I said, Willa. And there's another book, the brother says, he originally, you're not getting it, funny, you're not getting it. He goes, you know, he goes, you know.
1: Nini, Nay says, so ye no take a while, Nay take a cut, a juice by a gong, a good you then write it.
0: On Tessia for Norman Nabe, he said, that is a peula. This is to me, turn up, take a look in up. তাই কোনো সেটাকে কাজন্সকে কিন্তু তা গুড হোপ ওলা আমার বোলা বেকার আগে রিভার
1: এই খু না আবি লেখা এই হেগু উগু তা খেও
0: দেওয়া So, honey.